0: 94 MHz কৃষ্ণসার জ্যোতিকেতে
1: এক্সট্রিম এনার্জি ড্রিংক
2: টাইম চেক অহিলে ঠিক 8 বাজেকো ছ
3: এক্সট্রিম এনার্জি ড্রিংক টেস্ট দ্য ডিফারেন্স ফিল দ্য এনার্জি
4: অব শুনুস শ্রী স্টিলস রেডিও কথা ভাগ 1 हाम्रो शर्माजीले आफ्नो सपनाको घरलाई श्री एफई 550D एकदम बलियो गरेर बनाउनु भएछ। नयाँ घरमा सरेदेखि नै उहाँको